জানাবে আর যে ফরান গোল গোল গোল গোল গোলাপে গোল আগে তা কি দেখে না অ্যাডভান্স আর কলাই ওয়েলকাম এই জগত মিট প্রোগ্রাম সে দেখে না বস স্ট্রিমিং পর দরিয়া বনে উরবি অনন সে কি দেখে না ইহো তো ফেমাস তা কি দেখে না স্পেশাল আর রহলি দো আগ কা বিশিনা আ মেহনতি না সে পালা তক তোরল মাসুম সে মিস্টার ওলা হল মজদিগারি ও পদাল মাসুম পো মার সে কি দেখে না সিরফ ইয়ো দানা কে না ইয়ো দানা সে সিরফ ওর সিরফ ইয়ানি ফরান গোল লাই ওয়েলকাম ওর সারা জমা জিগরি জমা সঙ্গ পসঙ্গ ইয়ার সাবিল মেসুদ সাবিল সাবিল সাবিল সাবিলা ওরবে ওরবে ওরবে কানা অবল ওর সারা আমির খান মারওয়াত আজ কে চা হ্যাঁ আদে সাবিল সঙ্গ পসঙ্গ ইয়ানি মামা জি দেখে না ও মামা পজি কি দেখে না মামা না বলকে ইউ এজ এ ফ্রেন্ড দেখে না আজ কে কানা আজ কে কানা সেই যে সাবিল চে রেজরিমি কেনা বা বিয়া চে আদাই হম ওর সারাবি কেনা ও চে কালা বিয়া জর রোশ কেনা বিয়া সাবিল চে দেখে না আজ দানে পড়ছি কেনা আইয়ো দুশে মালগেরি নাকি কেনা দাই ওর তো চেরা ইয়ার মালগেরে দে রাগলাই ও ওস্ত চে কুম দেখে না তো ওস মুড না পক্ষে পড় শোলে মাছি বিলকুল ওর দিন পর গ্রাম সে সমর হা গুল গুল লিসনার দি সময় দি আ কা দে লর দি ও কবর দি ও কা দে ঘরে পস্তর দি ও দি মিশ পর গ্রাম উরি ইহো জাহান মনন মুখি শুকরিয়া মুখি ও নন সে কিম দে দেস শো দে পরা স্পেশাল স্পেশাল আইওয়া দে সাইলেন্ট ওয়াজির দে মঙ্গল মেলে আ সঙ্গ রগল ইদো আইওয়া ওর সারা ওর সারা চিকি মা দেখো ইয়েন ইয়েন ইয়েন আ সাবিল মে সৌদ কালাম ও আর যে ফরান গুল সাহেব চিকি মে কেনা আ ওয়েল আই দাই ও তড়তঙ্গে চিকি মে কেনা পাইসে তড়তঙ্গে দাদে ফরান গুল তলি দেখে না আজ দেখো আগে তো ক্রেডিট বীর কি কেনা সে সাবিল বাঁচাই তুলি খেলাই দেখে না ও তড়তঙ্গে দে তড়তঙ্গে ইয়ানি খুরি মে না তকরা দেখে না ও তড়তঙ্গে চিকি মে দেখে না ও বলা তা খবর কেন সে দে কি মানে সাবিল বলে সন্ধার দো কেন ইয়ানি দে কিম ফরান গুল কি মানে সন্ধার মিলতে ফরান কাটকাটি দো হামে আবার ধল ইয়ান দো যে সেব সেবিলি দে খবলা চিকি মা দো কেন সাইলেন্ট ওয়াজির চিকি মা মঙ্গল মেলে বলে দো হাম আবার ধল ইয়ান দো আগা চিকি মে দেখে না আগা পাতর দস্তা ও দেনে লাউ দে ফরান গুল পাতা নস্তা ও ফরান গুল সাবিল আগা আলফাজ আগা খবরে দিমিশ পর গান দে ফরার রউরি চাগা দে ওয়াজে চিকি মে দেখে না ইয়ানি ওয়াজ কেন সে ওর লাগি পাগামা ঝানো খবর সাবু তামা প্রেট দেখে না ও দেন চেসে রোগলি দেখে না তাও চিকিম দেখে না তাও ডাইরেক্ট চিকিম দেখে না চালাবি ও কাচার দেখে তুসে আর রোতো এল কানা সে ইয়ানি ইয়ানি ইয়ানি দা চিকিম দেখে না দা সে ওকে কানা দা সে ওকে কানা সে ভালো সুতায় প্রেট দেখে না দা মশওয়ারা রোকে কানা সে বিসরা কে দরতাও চালাও ও কা দে না লহা সিরফ সিরফ সিরফ ইওয়া দরতাও চালাও ইয়া ওরতো ওকে কানা সে দা ইওয়া কানা চাওলা ও চালাও দে ফরান গুল সাবিল ও কা সাইলেন্ট ওয়াজির ও কা মাল সার দি খেল ভেলিয়ে দো চাওলা ও চালাও রতো ওকে কানা জর জর জর জর জর জর জর জর

আচ্ছা সোমল বাজারের সানে তাই হমনা হাতরাড়া লেবি সোমনা আচ্ছা সোমল বাজারের সানে তাই হমনা হাতরাড়া লেবি আওজে দরওয়াজে সঞ্জিরতা গরম দরওয়াজে সঞ্জিরতা গরম ট্রেনা ওরন সুবিধা জানান দা পেলা সোনা খপুনা আচ্ছা ট্রেনা ওরন সুবিধা জানান দা লাস খপুনা মে ফাতমা বাজারের সানে ডের জুতমনা আল্লাহ ইয়া খদা লয়া লয়া লয়া লয়া আওজে দদে খলক খবর রানা রানা সে নাদে বহার খান মালকেল মাসে ওয়াজিহা ইরা খান ও মামা সুমামা ফাতমা জের সানে নায়াব ও সুমল ওয়াজির সানে রহিন খাটক আয়না খাটক নাদিয়া রাবিয়া আলিনা ইকরা ও মারি আরমান ও ইমনা খান তা আনসা খান তা ও ছোটি মারওয়া তা ও ছোটি আমনা তা ছোটি মেমসা গুলশন তা সুমাইয়া সামহা ফারিশতা হাম নাশনা জাইনা ওয়াজির রোনক ইকরা আদরবা খাটক বিরহান তা ও আয়শা এন্ড সারা মানাহেল ও জালাতম সালাম ওয়ালাইকুম সালাম দেরে জুতমান আল্লাহ ইয়া খাদাশে